বুঝতে নারী নারী কি চায় গো বুঝতে নারী নারী কি চায় মাঝখানে ছেদ কইতে কথা চাইতে চাইতে মুদে পাতা মাঝখানে ছেদ কইতে কথা চাইতে চাইতে মুদে পাতা হাসতে হাসতে কেঁদে ফেলে হাসতে হাসতে কেঁদে ফেলে আসতে কাছে ফিরে যায় বুঝতে নারী নারী কি চায় গো বুঝতে নারী নারী কি চায়

0: بعد أبونا نعم بعد أبونا.
1: বজরা ফিরেছে কি হলো
2: ঘূর্ণিতে পড়েছিল হুজুর
1: কি বললে ঘূর্ণিতে পড়েছে কে বললে তোমাকে
2: কালী ফিরেছে হুজুর
1: কালী আর কেউ আর কেউ চুপ করে আছো কারো বলো না আর কেউ ফিরেছে কিনা
2: ছোট কুমার
1: খোকা খোকা ফিরেছে খোকা

0: কি হয়েছে বুঝলেন? নেমে গেল, বাতি নেমে গেল,
1: বাতি
0: সব বাতি নেমে গেল,
1: বাতি তো নিপেই বুঝুন,
0: সব বাতি
1: বাতি শেষ হয়ে গেছে বুঝুন, এদিকে ভোর হয়ে এসেছে, ভোর হয়ে এসেছে বুঝুন, এক্ষুনি সূর্যি উঠবে,
2: সূর্য উঠবে
1: আগে হ্যাঁ বুঝুন, আচ্ছা আমি জানলার পর্দাগুলো সব সরিয়ে

0: তুফান ডাকছে, তুফান ডাকছে।
1: আপনি পারবেন না হুজুর, আপনি পারবেন না।
0: আমার শোয়ারের পোশাক
1: আপনি পারবেন না হুজুর,
0: আমার চাবুক।